শুনিলে কতটি ভক্তিগীত আকাশবাণী সম্বলপুর শুনন্তু আজির ভাবনা উপস্থাপনা সৌভাগ্য কুমার রথ।

সকাল 17 বাজে 10 মিনিটের স্বাস্থ্য সূচনায় এতে শুনবে অংশুঘাত কাহিকি হুয়ে ও তার প্রতিকার। এ সম্পর্কে কহিছেন ডাক্তার সুধাংশু শেখর পণ্ডা। সকাল 17 বাজে 30 মিনিটের পরিবেশ সূচনা প্রাকৃতিক বিপর্যয় ও কালবৈশাখী। এ সম্পর্কে কহিছেন ডক্টর সমাপিকা দাস। সকাল 17 বাজে 35 মিনিটের ভক্তি সঙ্গীতর বিশেষ কার্যক্রম অর্ঘ্যথাড়ি। কণ্ঠশিল্পী বি বুদ্ধপ্রসাদ রাও, গীতরচনা ভীম ভোই, সঙ্গীত জি নারায়ণ রাও। সকাল 17 বাজে 50 মিনিটে সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী মনোজ কুমার বুড়া। সকাল 8:30 মিনিটে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী আরতি মিশ্র ও দুর্গানারায়ণ প্রসাদ মিশ্র। সুগম সঙ্গীতর কার্যক্রম সকাল 8:45 মিনিটে, কণ্ঠশিল্পী এনে হলে মমতা পাইকরা, মধুমিতা ভূঁয়া ও রুমা সরকার। দিন 11:05 মিনিটে সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী শ্রীরাম লুহুরা, মুরলীধারী পতি ও কানু কেশব বহিদার। দিন 12:30 মিনিটে এনসিআরটি দ্বারা প্রায়ত কার্যক্রম শুণবে। দিন 1:05 মিনিটে সুগম সঙ্গীতর কার্যক্রম কণ্ঠশিল্পী প্রমোদ কুমার এবং স্মিতা ত্রিপাঠী। দিন 1:20 মিনিটে ঘর সংসার কার্যক্রমের তন মন ধন, এতে শুণবে ঝাউ মারিবার কারণ ও প্রতিকার। এ সম্পর্কে জ্যোৎস্নাময়ী মহারণাঙ্ক সহ কথাবার্তা। অপরাহ্ন 3টায় কিষান সম্প্রদায়ের সামাজিক ও সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাক্কা পুপু ঝকা ঝকা। অপরাহ্ন 4:02 মিনিটে শুণবে নাটক রূপকোষ, রচনা বিষ্ণুচরণ সাহু, প্রযোজনা শশীভূষণ দাস। অপরাহ্ন 4:30 মিনিটে সম্বলপুরী গীত শুণবে কণ্ঠশিল্পী পরশুরাম পাত্র, প্রফুল্ল কুমার দাস, ঋষিকেশ মেহের, গোপাল কৃষ্ণ দাস এবং রবীন্দ্র পণ্ডা। এথিলা আজি আম কেন্দ্রর প্রসারিত হওয়াকে থাক কেতক কার্যক্রম সম্পর্কিত সূচনা। আকাশবাণী সম্বলপুর কিছু সময় মধ্যে শুনিপারবে আমার পরবর্তী কার্যক্রম, রিলে করব আকাশবাণী কটক কেন্দ্রর।

পিলে আরে কলা কলা কলা কলা আরে কলা কলা কলা কলা কলা শ্রীমুখ কালিয়া কলা যে তোয়া পরে নদর বলা ও কলা।

0: এপিলে ঘট বজরে ঘন্টা বজরে এপিলে ঘট বজরে ঘন্টা বজরে এপিলে ঘট বজরে ঘন্টা বজরে
1: শুনিলে কেতোটি সম্বলপুরী গীত কণ্ঠদান কলে আরতী মিশ্র ও দুর্গা নারায়ণ প্রসাদ মিশ্র গীতরচনা করে নির্মলা পণ্ডা রতন কুমার পূজাহারী ও দুর্গা নারায়ণ প্রসাদ মিশ্র আকাশবাণী সম্বলপুর বর্তমান আরম্ভ করুছু সুগম সঙ্গীতর কার্যক্রম কার্যক্রম আরম্ভে মমতা পাইকরাঙ্ক কণ্ঠে শুণন্তু এই গীতটি নরেন্দ্র কুমার দাসক রচনার

এধার শুনন্ত কথাচিত্র ধুরন্ধর দ্য রিভেঞ্জ রয় গীত কণ্ঠদান করেছেন শাশ্বত সচদেব, জাসমিন সান্ডলাস ও রিবেল। গীতিকার জাসমিন সান্ডলাস ও রিবেল, সঙ্গীত শাশ্বত সচদেব।

তুমি থিলে সাথিরে ই সিনেমার গীত শুনমা গাইছন হ্যুমেন সাগর আও সোহিনী মিশ্র গীত লিখিছন অরুণ মন্ত্রী সঙ্গীত সজাইছন প্রেম আনন্দ।

শ্রোতা ভণী, আজি মে 22 তারিখ। প্রতবর্ষ মে 22 তারিখে সারা বিশ্বরে পালন করা যায় আন্তর্জাতীয় জৈব বিবিধতা দিবস। আজি এই বিষয়ে কিছু জানিবা।

শ্রোতা ভণী, 2026 মসিহা পাই অর্থাৎ চলিত বর্ষ পাই এই বিষয়বস্তুটি নিয়া যাইছি যে অ্যাক্টিং লোকালি ফর গ্লোবাল ইম্প্যাক্ট অর্থাৎ বিশ্বস্তরীয় প্রভাব পাই স্থানীয় স্তরের কার্য করিবা, জৈব বিবিধতার হ্রাসক রোকিবা পাই সরকারি প্রয়াস যা রয়েছে তা সহিত স্থানীয় অঞ্চলরে নিজের ছোট ছোট পদক্ষেপ নিয়ে আমি জৈব বিবিধতা কু বঞ্চাই পারিবা। নিশ্চিত ভাবে আপনার মনে এই প্রশ্ন উঠুব যে আমি কন করে পারিবা।

0: শ্রোতা ভণী, আজি শুক্রবার নিহতি ভাবে তন মন ধন অধ্যায়ের আমি আপনার স্বাস্থ্য সম্বন্ধীয় কিছু কথা রকিথিবু। এই কথা আপনার ভাবুবে, হমি সময়কু জাঁ আজ আপনার আনিছু এক সুন্দর আলোচনা যে ঝাউ মারিবার কারণ ও তার প্রতিকার। এ বিষয়ে আসন্তু কিছু জাঁয়া। এ বিষয়ে আমি কৌন ডাক্তার জ্যোৎস্নাময়ী মহারণা।
1: বর্তমান 45 ডিগ্রি 50 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা দেখা যাচ্ছি। এখন বিশ্বতাপায়ন বা ইংরাজী গ্লোবাল ওয়ার্মিং কুহযায়। এহা যোগু তাপমাত্রা বড়ি থাকে। বিশ্বতাপায়ন বা গ্লোবাল ওয়ার্মিংর মুখ্য কারণ হল গাড়ি মটর কলকারখানা দ্বারা বায়ু প্রদূষণ হয়ে ওজন স্তরক নষ্ট কলারু সূর্যকিরণ সিধাসলক পৃথিবী উপরক আসি উত্তাপ বৃদ্ধি করুচি। বর্তমান জঙ্গলর বৃক্ষ লোক মানে যেপরি কাটুছন্তি ও নূতন জঙ্গল সৃষ্টি নহবা কারণরু বায়ুমণ্ডলর উত্তাপ বৃদ্ধি হেউচি। গছ কাটিবা দ্বারা বর্ষা কম হেউচি এবং বায়ুমণ্ডলর তাপমাত্রা বৃদ্ধি পাউচি। বর্তমান বহুল পরিমাণে এসি ব্যবহৃত হইতিবারু নির্গত হেউতিবা গ্যাস উত্তাপ বৃদ্ধির প্রমুখ কারণ। এণু বিভিন্ন প্রকার স্বাস্থ্যগত সমস্যা দেখা দিয়ে। গ্রীষ্ম ঋতুরে

প্রতি 1.1 MHz এবং নিউজন এআইআর এফ যোগে শুনি পারিবে। আপনমানে কার্যক্রম শুনুছেন আকাশবাণী সম্বলপুর কেন্দ্রর। এথার প্রচার করুছু কিষান সম্প্রদায়ের সাংস্কৃতিক ও সামাজিক জীবনধার উপরে আধারিত কিষান ভাষার বিশেষ কার্যক্রম মাকাপুপু ঝকা ঝকা, প্রযোজনা উপস্থাপনা সন্তোষ পিং।

0: যদি মেয়েদু নাসর হলে নাম ডাক্তার তারা ক তাকুন তা হিসাব নু কিন্তু একা নাকি মেয়েদু মা নাসর তাহি আগলিনতি নামে এদের ব্যবস্থা কামনা কথা আর নাম আগে লাগান এদের সুবিধা হাতলি আ কথান ভি আহনা কথা তা নামে হাদু বচ্চুর গিয়ে কা নাম যদি বড়কা মঞ্চকুন হি যেন যেন সবু রোগ বেমার আতলি বিজ্ঞান আকুন চিহ্চা দিন আর আদগে হিসাব নু একা নাকি আ রোগ মান্না আগলিন টিকা হওয়া খাতিরি আউ টিকা অচকুন একা নাকি ই রোগ বেমার গুঠিদ মালবারি আর নাম সুস্থ সুন্দর হইকি নাম রা আঙ্গত নামে জিয়াবন আগলি আগলি হওয়া আঙ্গত আ কথান ভি সরকার চিন্তা নাঞ্জকিছি আর যেতে একা নাকি টিকা হর আদগে লাগান ভি যেতে ঋণ বাতিয়ালি আউ ই বদ যেনতা করি যেতে আহর আদগে লাগান ভি ভিন ভিন সামিয়ানু আলার গে লাগান ই বার্তা চিয়ালি ভিন ভিন জরিয়ানু ই গণমাধ্যম নু পেপর নু উর্খালি নামে রেডিও নু তেঙ্গালি আর ভিন ভিন যেন নামে ডাক্তারখানা গুঠিয়ে দাতলি আসান ভি যেন ডাক্তার আজ্ঞা ঘর রানার কা নার্স গুঠিয়ার রানার আবড়ার যেতে ঋণ বাতিয়ালনার নে দিন ভি কালনার আসান গে তা ই প্রকার কথান তেঙ্গালনার আসান ভি ফটো ভি মার্সকা আতলি যে আলার পাঢ়র আর আহর বুলিকি তা ইন্নে ভিন ভিন কিসম ব্যবস্থাপন গ্রহণ কামিকি একানে আলার আহর আর আদগে সুবিধাবন হুয়াঙ্গর আ কথান ভি তেঙ্গালি হলে প্রকৃতিরে ই টিকা যেন কথা খাতির কিছি এন্দির এন্দির রোগ বেমার গে এন্দির এন্দির টিকা আতলি আর টিকা গুঠি বধ নামে জন্মার কান্তি একা সামিয়ান্তি একা নাকি হুয়া খাতিরি কা তাঙ্গি আগলিন হুয়া খাতিরি আউ ইয় বছর তো হুয়া খাতিরি ই কথান নাম যেতে আহনা দরকার দু তা ই কথা বন একা নাকি নাম আহ তাদগে লাগান আকাশবাণী তারতি ইনায় মেহেচকা দাম আমি ই দেবীপালিসান যেন সিএসসি মানে কমিউনিটি হেলথ সেন্টার যেন আতলি মানে গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র আসান যে নালকুনানালার বহুমুখী স্বাস্থ্য সহায়িকা তামান মাল্টিপারপাস হেলথ সুপারভাইজর বালনার নামে ইংলিশ নু তা আর বার্চকানার তামে নামে মানালি শ্রীমতী কন্দ বাগ তা ইন্না তামান নাম স্বাগত নানত নামে এই কার্যক্রম মাক্কাপুপু ঝকাঝকানু আর তামান নাম মেনত আর বুঝরত যেহেতু তাম ই টিকাকরণ বিষয় নু যহ আকানার তামে নালখুদু হুদাদ তারপরে যাহা ভি রোগী গুঠিয়ার বারালনার কা যেন হাদু বুচুর ভি বারালনার কা যেন ভি নামে গর্ভবতী মা গুঠিয়ার আতলনার আসান কি চিকিৎসা নানা বারালনার তাম হি চিকিৎসা নানা আনার আর একানে কিরি ঠিক হিসাবে সিস্টমেটিক ট্রিটমেন্ট যদি বধ হলে একানে চিয়া খাতিরি যেনথির লাগি কি তামে স্বাস্থ্য বধ মুলিন্তি ভলর আর পাছলি গে অন্য অসুবিধা মাল মান মা গে হি ঠিক মান আর হাদুদ গে ভি ঠিক মান আ কথা তাম বাতিয়ালনার তা ইন্না ই কার্যক্রম নু তাম তেঙ্গর যে একানে কিরি ই টিকাকরণ বন চিয়া খাতিরি আর একা একা সামিয়া নু চিয়া খাতিরি আদগে লাগান নাম আগে লাগান নাম নেকি হাদু বচ্চর আতলার কা নেখে সান যদি গর্ভবতী মা ঘর যদি ভি আতলার হলে আবার একা সান গিয়ে কর আর একা নাকি আদান টিকা চিয়া খাতর তামান একা নাকি চিহ্নট কামা খাতিরি ই হুর্মি কথান তামে গান ইন্না আলোচনা নানত তা যা হই না বার্সকার নিমান ই কার্যক্রম নু স্বাগত কামাল দাম জুহার
1: নেন দেবীপালি সিএসসি বা দেবীপালি গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র নু নালখু কামালেন এঘা নামে শ্রীমতী কন্দ বাঘ নেন বহুমুখী স্বাস্থ্য সহায়িকা হিসাবরে নালখু কামালেন এঘা নালখু মঞ্চার গর্ভবতী মা নু আরম কামাক্রি জন্মার্চা হাদু ঘেন্তি ষোল বর্ষ পর্যন্ত হাদার ঘি লাগান একা একা সুজা একা সময় নু চিয়াগ লাগি ও বিষয় নু নেন কিছি তেঙ্গাগে বাসকেন যেন আকাশবাণী নামা সমলপুরগে ঠিক সামিয়ানু সঠিক টিকা অচকুন মা আউ হাদু সুরক্ষিত মান্নার ই টিকাবন ভিন ভিন বা অলগা অলগা রোগ মা মানত বলি চিয়াগে খাতরি যেতেবেলে মা গর্ভরাই আঙেন জড়ে সুজা চিয়া লাগি গর্ভর আচা হলে আকুন আমে এসকে আহতকা মা দন্তা গর্ভ আতলি বলিকি আদগি লাগান নামহায় গাঁ নু হি আতলার আউ সহরাঞ্চল নু হি আতলার আশা দিদি গুঠিয়ার হলে আশা দিদি মানকার না অনটা নিশ্চয় কিট বলি আতলি আর নিশ্চয় কিট নু তাম পরীক্ষা কামর নিশ্চয় কিট নু মা ঘি পরিশ্রাম বোন হর আর পরীক্ষা কামর দুই বন্ধু আর নু পরিশ্রা চিচকুন জানা খাতর কা তামানে গর্ভ আতলি মলা যদি জড়ে গার বার্চা হলে গর্ভ আতলি অন্টা গার বার্চা হলে গর্ভ মাল্লা দিন যদি জানা খাতরাত কি গর্ভ আতলি বলিকি ହେଲେ ପହଲା କିରି ତାମ ଅଙ୍ଗନବାଡ଼ି ସେଣ୍ଟର ନୁ କର ଆରୁ ତାମହେ ନା ଆମେ ରେଜିଷ୍ଟ୍ରେସନ କାମର ରେଜିଷ୍ଟ୍ରେସନ କାମ ମୁଞ୍ଜାର ହେଲେ ଆତଲି ଗର୍ଭରାଚାର ତାହା ତିନି ମାସ ଭିତରେ ପହଲା ଅଣ୍ଟା ସୁଜା ହର ଆ ସୁଜା ବହୁତ କି ନା ଆମେ ମଞ୍ଜାର ଟିଟାନସ୍ ଡିପ୍ଥେରିଆ ଟିଟାନସ୍ ଡିପ୍ଥେରିଆ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ପହଲା ସୁଜା ହର ଆ ମାସେ ଛାଡ଼ିକିରି ଆରୁ ଅଣ୍ଟା ସୁଜା ରଦ ଆ ସୁଜା ଘି ନା ଆମେ ହିଁ ଟିଟାନସ୍ ଡିପ୍ଥେରିଆ ଆନ୍ତିନ ଯୋଡ଼େ ସୁଜା ଅଚାର ହେଲେ ଆଦିଘି ପାଛିଲେ ନଅ ମାସ ସାତ ଦିନ ମାଞ୍ଚା ହେଲେ ତାମାନେ ଡେଲିଭରି ମାନତ ମା ମା ଡେଲିଭରି ମାଞ୍ଚା ହେଲେ ଜନ୍ମାର୍ଚିକାନ୍ ହାତ ଦୁହି ସୁଜା ଉଠି ଚିଆଗେ ଖାତର ଜନ୍ମାର୍ଚା ହାତ ଦୁହି ସୁଜା ପହଲା ସୁଜା ମାନତ ବିସିଜି ଟୀକା ବିସିଜି ଟୀକା ଜନ୍ମ ମାସେ ବିସିଜି ଟୀକା ହେପାଟାଇଟିସ୍ ବି ଆଉ ଜିରୋ ଓପିଭି ଚିଆଗେ ଲାଗି ବିସିଜି ଟୀକା ବଧ ଶିଶୁ ଯକ୍ଷ୍ମା ରୋଗ ମା ମନତ ବୋଲିକିରି ଚିଆଗେ ଲାଗି ଶିଶୁ ଯକ୍ଷ୍ମା ରୋଗ ଯେନ୍ ମା ମନତ ବୋଲି ଚିଆ ଲାଗି ହେଲେ ଅଣ୍ଟା ହାତ ଯଦି ଜନ୍ମ ମାଞ୍ଚାତ ଅଢ଼େଇ କେ ଜିନ୍ତି କମ୍ ମାଞ୍ଚାତ ମାନେ ଦୁଇ କେ ଜି ଦେଢ଼ କେ ଜି କମଜୋର ଯଦି ହାତ ଦୁ ମାଞ୍ଚାତ ହେଲେ ତାଙ୍କ ବିସିଜି ଟୀକା ମା ଚିଆ ଲାଗି ଯଦି ରାଚା କେରାତ କାରଣବଶତଃ ଯଦି ବର୍ତ୍ତମାନ ଚିଆ ମା ପଲ୍ଲାର ଜନ୍ମାତିଲ ହେଲେ ବିସିଜି ଟୀକା ବୋଧ ବର୍ଷେ ଭିତରେ ହିଁ ତାମ ହୁଆ ଆଙ୍ଗର ତାମ ପାଛଲି ହିଁ ହୁଆ ଆଙ୍ଗର ବର୍ଷେ ଭିତରେ ଆରୁ ଆମର ଓପିଭି ଓରାଲ ପୋଲିଓ ଭ୍ୟାକ୍ସିନ ହୁ ବୋଧ ଯଦି ଛୋଟ ହାତ ଦୂର ତାହା ଯଦି କିଛି ଦେହପା ଅସୁବିଧାର ଅଧ ହେଲେ ତାଙ୍ଗ ଯଦି ଏସେନ୍ସିଆଲ ଉଜର କା ତାମ ଓଜନ ଗେ କମ୍ ର ଦେଢ଼ କେ ଜି ଦୁଇ କେ ଜି ତିନି କମ୍ ର ହେଲେ ତାମାନ ହିଁ ପୋଲିଓ ବୁହି ଜିଆମା ଖାତ୍ରି ହେଲେ ତାମା ଉଦା ପୋଲିଓ ବନ ବେଶୀ ଦିନ ତ ମା ରହିତ ଆଦାନ ତାମାନେ ପନ୍ଦର ଦିନ ଭିତରେ ଚିଆଗେ ଖାତ୍ରି ଆରୁ ହେପାଟାଇଟିସ୍ ବି ବୋଧ ଜଣ୍ଡିସ୍ ବା କାମଲ ରୋଗ ମା ମାନତ ବୋଲିକିରି ଚିଆ ଖାତ୍ରି ହେଲେ ହୁ ବୋଧ ଚବିଶ ଘଣ୍ଟା ଭିତରେ ଚିଆଗେ ଲାଗି ଚବିଶ ଘଣ୍ଟା ଏମିତି ଅତକା ମଞ୍ଜା ହେଲା ହେଲେ ହୁ ସୁଜା ଚିଚକୁନ୍ ହିଁ ତାହା କିଛି କାମ ଲାଗି ଚବିଶ ଘଣ୍ଟା ଭିତରେ ହାତଦାର ଗୁଠି ହଲଦିଆ ମାନର କାନାର ଆଖି ତାମାନେ ହଲଦିଆ ମାନକ ତାହା ଚମଡ଼ା ଗୁଠି ହଲଦିଆ ମାନକ ଇ ସବୁ ଅସୁବିଧା ମାନତ ବୋଲିକିରି ହେଥିଲାଗି ଚବିଶ ଘଣ୍ଟା ଭିତରେ ହେପାଟାଇଟିସ୍ ବି ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଚିଆଗେ ଖାତ୍ରି ଆନ୍ତିକେ ହାତ ଦୁଗେ ଯଦି ଦେଢ଼ ମାସ ବା ଛଅ ସପ୍ତାହ ବା ବୟାଲିଶ ଦିନ ଏତକ ଦିନ ଭିତରେ ତାହା ପହଲାକିରି ସୁଜା ଆରମ୍ଭ କାମା ଖାତ୍ରି ପହଲା ସୁଜା ଦେଢ଼ ମାସ ନୁ ଯେନ୍ ଆରମ୍ଭ କାମା ଖାତ୍ର ଆଙ୍ଗେନ୍ ହାତ ଦୁଗେ ପୋଲିଓ ଦୁଇ ବୁନ୍ଦା ପାଟିନୁ ଚିଆ ଖାତ୍ର ତାପରେ ରୋଟା ଭାଇରସ୍ ଅଣ୍ଟା ଟୁ ଏମ୍ ଏଲ୍ ରହିତ ଅଣ୍ଟା ସିସି ଅଣ୍ଟା ଆଦାନ ପୁରା ଚିଆ ଲାଗି ପାଟିନୁ ଆଉ ମହତା ଖାତ୍ରି ଆଉ ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ଅଣ୍ଟା ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଆକାରରେ ଚିଆ ଖାତ୍ରି ଆଉ ଅଣ୍ଟା ଏଫ୍ ଆଇ ଭି ଆ ପୋଲିଓ ବନ୍ଦ ଧୋଇବା କାମ ଚିକାଥିଲି ପୋଲିଓ ଯେନ୍ତା ରୋଗ ବନ୍ଦ ନିର୍ମୂଲ କାମର ହୁଦ୍ଘି ଲଗାନ୍ ପୋଲିଓ ତ ଦୁଇ ବୁନ୍ଦା ମହତା ଖାତ୍ରା ଆରୁ ହୁଦ୍ଘି ସାଙ୍ଗେ ଆର ଅଣ୍ଟା ଆଇ ପି ଭି ଯାଇଥିଲି ହୁଦାନ ଭାଗ କାମ ଚିକାଥିଲି ଆଦାନ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଆକାରରେ ଚିଆ ଲଗାଲି ତାପରେ ଆମର ପି ସି ଭି ତାମାନେ ହାତ ଦୁଗେ ଥଣ୍ଡା କାଶ ସର୍ଦି ମା ମାନତ ବୋଲିକିରି ପି ସି ଭି ନିମୋ କୋଗାଲ କଞ୍ଜୁକେଟ୍ ଭ୍ୟାକ୍ସିନ୍ ବୋଲିକି ତେଙ୍ଗାଲା ଇଂଲିଶ ନୁ ଆଦାନ ଚିଆଗେ ଲଗାଲି ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ଯେନ୍ ବାର ତେଙ୍ଗାଲ ନାମ ପେଣ୍ଟା ଭାଇଲେନୁ ପାଞ୍ଚଟା ରୋଗ ମା ମାନତ ବୋଲିକିରି ଚିଆଗେ ଲାଗି ପାଞ୍ଚଟା ରୋଗ ମାଞ୍ଚାତ ଡିପିଟି ଡିପିଟି ମାନେ ଡିପ୍ଥେରିଆ ପଟୋସିସ୍ ଆଣ୍ଡ ଟିଟାନସ୍ ମାନେ ଡିପ୍ଥେରିଆ ବୋଲେ ଲହରା କାଶ ଆଉ କଣ୍ଠ ଅଳତି ଆଉ ଟିଟାନସ୍ ମୁଣ୍ଟା ମାଞ୍ଚାତ ହେପାଟାଇଟିସ୍ ବି ଜଣ୍ଡିସ୍ ନାହାଟା ଆଉ ଗୋଟେ ହିପ୍ ମସ୍ତିଷ୍କ ଜ୍ୱର ଏନ୍ତାକିରି ପାଞ୍ଚଟା ରୋଗ ମା ମନ ବୋଲିକିରି ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ଟା ଆଧି ଲାଗାନ୍ ଆ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଘି ନା ଆମେ ପେଣ୍ଟା ଭାଇଲେନ୍ ବୋଲିକିରି ଉଇକା ଥିଲି ଆନ୍ତି ଯଦି ହାତ ଦୁଗେ ଦେଢ଼ ମାସ ମାଞ୍ଚା ତାପରେ ଅଢ଼େଇ ମାସ ମାସେ ଛାଡ଼ି ଛାଡ଼ି ଚିଆଗି ଖାତ୍ରି ଅଢ଼େଇ ମାସ ନୁ ଫେର୍ ପୋଲିଓ ଦୁଇ ବୁନ୍ଦା ରୋଟା ଭାଇରସ୍ ପାଟିନୁ ଦୁଇ ଏମ୍ ଏଲ୍ ବା ଅଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ ରହିତ ଆଦାନ ଚିଆ ଖାତ୍ରି ଆନ୍ତି ପେଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ ଚିଆ ଲାଗି ଦୁଇ ନମ୍ବର ନୁ ଆନ୍ତିକେ ସାଢ଼େ ତିନି ମାସ ହାତ ଦୁଗେ ସାଢ଼େ ତିନି ମାସ ମାଞ୍ଚା ହେଲେ ଫେର୍ ପହଲା ଡୋଜ୍ ନୁ ଯେନ୍ତା ଯାହା ଯାହା ଚିଚକା ଥିଲି ହନେ ତିନ୍ ନମ୍ବର ଡୋଜ୍ ନୁ ଭି ହତକ ସବୁ ଚିଆ ଖାତ୍ରି ପୋଲିଓ ଦୁଇ ବୁନ୍ଦା ଚିଆ ଲାଗତ ରୋଟା ଭାଇରସ୍ ପେଣ୍ଟା ଭାଇଲେଣ୍ଟ ଆଇ ପି ଭି ଆରୁ ପି ସି ଭି ଏତକ ଫେର୍ ସାଢ଼େ ତିନି ମାସ ନୁ ଚିଆଗେ ଲାଗି ସାଢ଼େ ତିନି ମାସ ମାଞ୍ଚା କରା ହେଲେ ଆନ୍ତିକେ ନଅ ମାସ ନୁ ବାର ମାସକେ ଏମ୍ ଆର୍ ବା ମିଜିଲ୍ସ ରୁବେଲା ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଅଣ୍ଟା ଚିଆଗେ ଖାତ୍ରି ତାହା ସାଙ୍ଗେ ହୁ ଇଞ୍ଜେକ୍ସନ୍ ଚିଚକୁନ୍ ଆ ହାଦୁସ୍ ଘେ ଭିଟାମିନ୍ କ ବ ଅଭାବ ମାନିକି ହୁଦାନ ପୁରଣ କାମାଗେ ଭିଟାମିନ୍ କ ବୋଲିକିରି ଅଣ୍ଟା ସଲ୍ୟୁସନ୍ ଅଣ୍ଟା

রাইদ আদান ওয়ান এমএল বা ওয়ান লাখ ইউনিট বানার তেঙ্গনার আদান চিয়াগে খাতরিত তাহা সাঙ্গে পিসিভি অন্টা হুদ পিসিভি তো দুই থর চিচকা লাগে এটা এটা বুস্টার ডোজ হিসাবে চিয়া লাগিত পিসিভি তার সঙ্গে চিয়া লাগিত জেই এমআর জেই আউ পিসিভি তিনটা ইঞ্জেকশন লাগিত আরু তাহা সঙ্গে ভিটামিন এ সলুশন চিয়াগে লাগিত এমআর বোধ নামহা কুড়াহাতি যেন বালনার গুণি মানচকিছি হাত দারগে গুণি সিঁদুরি মানচকিছি বালনা হু বোধ মা মনদ বলিকি এমআর বোধ চিয়া খাতে পিসিভিটা নামা হাত দূরগে থন্ডা কাশ সর্দি মা মনদ বলি চিয়াগে লাগিত আর অনটা জেই এটা জাপানি জ্বর মা মনদ বলিকি জেই ইঞ্জেকশন চিয়াগে লাগিত আর তিন হাত দুগে ষোলো মাস নু চব্বিশ মাস মান চাকরা হলে আগেন ডিপিটি বুস্টার ডোজ পোলিও বুস্টার ডোজ এমআর সেকেন্ড ডোজ আউ জেই সেকেন্ড ডোজ চিয়াগে খাতরে আন্তিগে ন মাস নু বারো মাস ভিতরে যেন ভিটামিন এ সলুশন চিচা আদান ছ ছ মাস অন্তর নু ভিটামিন এ সলুশন বোর্ড মাঝা মাঝে ছ ছ মাস অন্তর নু পাঁচ বর্ষ পর্যন্ত চিয়াগে লাগি অন্টা হাত যদি ভিটামিন এ সলুশন সম্পূর্ণ মাত্রার নটা ডোজ যদি হাখদ হলে তারমানে অন্ধারকণা মা মানন্দ বলিকি চিয়াগে লাগি তিন পাঁচ বর্ষ মানজাকরে হলে আগেন ফের হাত দুগে ডিপিটি চিয়া খাতরি পাঁচ বর্ষ নু ছ বর্ষ নু ডিপিটি পহলা তো ষোলো মাস রু চব্বিশ মাস ভিতরে ডিপিটি বুস্টার ডোজ আজকে যায় ইদান পাঁচ বর্ষ নু ছ বর্ষ ভিতরে সেকেন্ড বুস্টার ডোজ হিসাবে হুয়াগে খাতরি আন্তিন দশ বর্ষ নু টিটানস ডিপথেরিয়া চিয়া খাতরি তারপরে ষোলো বর্ষ নু ভি টিটানস ডিপথেরিয়া চিয়াগে লাগি ইদাত মাঞ্জাত আমায় টিকাকরণ ঘি সঠিক উপায় ইদা গ্রামাঞ্চল হো বা সহরাঞ্চল হো যেতে জায়গা নু ইদা ই টিকাকরণ বা ইউনিভার্সাল ইমিউনাইজেশন হিসাবে যেতে জায়গা নু চিয়াগে খাতরালি এটা সরকার নামা ধার্য কামিছি প্রত্যেক মাস নু চারটা লেখা বুধবার খাতরি চারি বুধবার নু অলগা অলগা জায়গা নু এই ভ্যাকসিন বচিয়া লাগি হলে আগলিনতি আশা দিদি গুঠি তামায় নিয় ডিউ আতলি নিয় হাত দূর গুঠি আতলনার গর্ভবতী মা নিয়তলনার আদান নিজর নিজর এরিয়ান্তা এনএম দিদি মানকে জানাবাজ করানার আবার আ হিসাব নু এমাস্তি আইলার পয়েন্টতি ভ্যাকসিন সবু মাগাবানার আর নিজর নিজর এরিয়া নু ভ্যাকসিন কামনার নাহটা জায়গা বুধবার নু অলগা অলগা জায়গা নু মানি আনতি নামহায় সহরাঞ্চল মানে নু ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার নু তামহায় ভি চারটা জায়গা বুধবার অন্টা জায়গা নু মানি আউ সব রিজিনাল হসপিটাল মানকার নু হি তামহায় সবু বুধবার অন্টা জায়গা নু হি মানি আউ একা একা সান সিএসসি হি অন্টা জায়গা নু হি চারটা বুধবার মানি আউ ই সব সেন্টার আউ দা পাদা গুঠিকে চারটা ভাগ কামচ কারানা চার জায়গা নু চিয়া খাতরি আউ সহরাঞ্চল নু হি দিদি মানে আতলার যে তাম হি হনে নাহটা ভাগ কামচ কারর আউ তামায় নাহটা জায়গা নু তাম ভাগ কামিকি টিকা গুঠিন চিয়ালনার ই টিকাকরণ বোধ সবু জায়গা নু মানালি যে কোনসি জায়গা গু কেসকুন হি নিজর যেন নামায় এমসিপি কার্ড বা রেশন কামচ কারনা যেন মা আউ হাত দূরগে রাইত যেন টিকাকরণ খাতা বা এমসিপি কার্ড বা মা শিশু সুরক্ষা কার্ড রাইত হু খাতা বন একিন সঙ্গে কে রহলে হি ফ্রি নু টিকা তাম হাখর যেটা যদি অন্টা হাত দু জন্মার চাহলে যদি মা ঘি কা তামায় যদি কিছু অসুবিধা মানচাদ নিজর গাঁ ছাড়িকি অলগা গাঁ গে কর হলে হি তামায় চিড়া পাটা এসকে তামায় মুনানু সাজনার রু হনার হন্যে তামা খাতা ভনি তামা টিকাকরণ খাতা নহি আদান হর আরু আসান একাশান চিয়া লাগালি মরু মেনর আশা গা অঙ্গনবাড়ি দিদি কু তেঙ্কুন তাম আসান খাতা আজকার হললি আসান তাম টিকা হুয়া অঙ্গর টিকাকরণ গি লাগিন গীতু পদে পাড়ালেন মাকা।

গিতুতামেন জিকাত হেলে অন্টা কাথাত যে নাম তা চাষিবাসী আলাত চাষ নান্দাত আর একলান্তি নামে পুরখা গুঠির ভি কামতিল বারালনার আর তাম যেন্তা যেন্তা নানালিয়ার নাম হি হন্যে কামাল দাত যাহা ভি তামে পর্বপর্বাণীর আচা আদান ভি নাম অনুসরণ কামাল দাত আর অন্য কামতিল বারাল দাত আর হন্যে এর থেলে চাষবাস বন মৌলি কামনা আঘলিন্তি নাম পূজা অন্টা নান্দাত আর আন্নন্তিগে নাম হেসু চাহদাত তারপরে হেসু মানি হেসু হয় দাত আর ফের আড়পাগে অন্দর দাত নাওতা দাত চাপদাত আর হলে ইদিকে মৌলিনু যেন অন্টা নামে পূজা কামা খাতিরি ইদান জেতির নে চাষ কামালার আদান কামনার আর আদাত মানালি অক্ষি তৃতীয়া আর ইন্নাতা হন্যে জেতির অক্ষি মুঠি শ্রী আর আও নামে ভি যেহেতু নাম চাষবাস নান্দাত কা আদাত নামে হাল্লুগে পুনা হেসু বন আসান হয়কিরি নাম ধরতি পূর্থি মাতা বন পূজা নান্দাত গুহারি নান্দাত যে ইন্নে অন্টা বীজাবধ অন্টা কুটি বীজা মান্নাদ আর যাহা ভি নামে ফসল মানো পাতাল গে চির ক আকাশ গে তাঙ্কে ডাড়া বাহ আর যেন হিসাব নু আদাত উজ্জ নামা ফির লক্ষ্মী গে হিসাব নু নামে তারা আদ কীর্ত আকাত্থান নাম গুহারি নান্দাত তাঙ্গে সঙ্গে সঙ্গে যেন হেসু চাহাদাত অন্য ভি নাম তেঙ্গদাত যে যেতকি নাম হেসু চাহাল দাত আদাত গে কুটে গুণ নামে তারা কিরো আর বার যেতকি চাহাল দাদ আধাদ খালি চাহ যে যেতেদ মান আর নামে তারা বার হন্যে মানলিদ যাহা বি চাহাদাত নামে ইন্যটা পরম্পরা যে আন্নন্তা চাঁটি মকড়া কা যেতে ভি ওড়া আতলি আদাদ ভি মোহ চাপ্প যেতেদ খুশি মানর আর তাঙ্গে সত্ত্বে ভি যাহাদ র আদাদ ঠিক হিসাব নু নিহে ধরতি পূর্থি নু ইদাদ উজ্জ অক্ক আর ফির ঘায় ইন্নে লাপলাপর নামে হেসু মান আর নামে তারা বার তা ইন্নে নাম ধরতি মাতান গুহারি নান্দাত নেখে যেনতা পরম্পরা আতলি নেখে যেনতা সংস্কৃতি আতলি হন্য হিসাব নু কামনার আর ইন্নাদনটা উল্লা ইন্নে যে যাহা ভি কামত নাম যেতে শুভ শুভ মানি যেতে অনুকূল মানি বলিকি তেঙ্গনার আর ইন্নান্তিন যেতে অন্টা মৌলি কামা গেলেগান চেষ্টা নান্নার ইন্নান্তা উল্লাদনটা বড়িহা উল্লাদু বলিকি তেঙ্গা খাতির কিছি আর বিশ্বাস ভি আতলি আর হন্য এরথালি তা বিশ্বাস তিন হি নামে জিয়াদ চালরালি বিশ্বাস আতলি বলিকি নামে ভাব আতলি আর নামে ভল আখনা আতলি আর নামে যে সম্পর্ক আতলি তা ই বোধ হন্যে যুগ্য যুগ্য রানা যেতির কি সঙ্গে নাম হন্যে ভলকিরি মিশ্রত আর রথ ভলকিরি চাল রথ বুল রথ তা ই আশা সঙ্গে ইন্নান্তা ই কার্যক্রম বন ঈশান ইয়ত যেতির ইন ফের ঘায় জুহার।

0: কে কে তুমি দেবী? কি কারণে অর্ধরাত্রে মন্দিরে আগত? দেবী না মানবী? কুহ কিম্পা মতে রহিছ নাই, কি হইছি তব? আসিছ কি ভগবান জৈনঙ্ক দর্শনে? অবা মনে বিপদ আশঙ্কা দুরাচার কেবা করে পশ্চাৎ হব ন? কুহ কুহ দেবী।
1: কি তুমি দেব? মাদক ভরা মধুর বীণার ঝঙ্কারে বন্ধন মুক্তির গান ঝরে তব কণ্ঠু, তন্ময়তা ভরি দিয়ে মনে। ইন্দ্রসভা গন্ধর্ব কি অটান্তি আপন?
0: না দেবী, নুহে মু গন্ধর্ব, মগধ মহামন্ত্রীঙ্কর জ্যেষ্ঠ পুত্র স্থূলভদ্র মুহি, প্রভু মহাবীরঙ্কর অটে মু সেবক।
1: ধন্য হেলি পাই পরিচয় তব, মহান হইচ লভি সিদ্ধি সাধনারু, কেন মোর সভক্তি সম্মান?
0: দেবী কি তুমি জানে না অত্যাপি, তথাপি মনে জাগে শঙ্কা, নুহ তুমি মর্ত্যর মানবী, পদ্মকু রকিত মুখ, শান্ত কান্তি, স্নিগ্ধ কম্ব্র, সুজ্জ্বল নয়ন যুগল, রম্ভা মেনকা উর্পশী অবাকে কিন্নরী, আসিয়ছ স্পর্কপুরু মর্ত্য ধরা দামে। কুহ কুহ দেবী, কি বা তব পরিচয়?
1: দেব নুহে মুই গন্ধর্বী কিন্নরী, মানবী মু ধূলি ধরণীর।
0: মানবী?
1: হ্যাঁ দেব, পূর্ণচন্দ্র জ্যোৎস্নারে বিধৌত সুশোভিতা গঙ্গা বক্ষ আজি আসিথিলি সখীমেলে নৌকা বিহারে, শুনিতব মধুময় বীণার ঝঙ্কার বন্ধন মুক্তি গানে হেলি প্রলোভিতা, প্রবেশিলি মন্দির প্রাঙ্গণে।
0: দেবী
1: রত্ন সিংহাসনে বিজে প্রভু মহাবীর নমিলি পয়রে, সম্মুখে তাঙ্কর যোগাসনে মুদ্রিত নয়নে বীণা হস্তে সুললিত কণ্ঠে নিবিষ্ট চিত্তরে গান করন্তি সাধক। ক্ষীণকাল হেলি পাশে উভা, তন্দ্রাচ্ছন্ন হেলা মোর মন, স্বর্গীয় আনন্দে প্রাণ হেলা পুলকিত, আত্মবিস্মৃতি লভিলি শুণিতব গান।
0: দেবী সাধনার অন্তরায় প্রশংসা গৌরব, এ পর্যন্ত লভিনি মু সাধনার সিদ্ধি, নুহে মুহি প্রশংসা ভাজন।
1: ধন্য শিল্পী, ধন্য তব সাধনা ও সৃষ্টি, নিজ গুণে নিজে পরিপূর্ণ।
0: কিন্তু এ পর্যন্ত তো দেল না পরিচয় তব।
1: পরিচয় হিনা মুহি, কি বা দেবী পরিচয় মোর? মগধর রাজদরবারে সামান্য নর্তকী মুহি, নাম রূপকোষা।
0: রূপকোষা রাজনর্তকী?
1: হ্যাঁ দেব।
0: ধন্য হেলি পাই পরিচয়, লোক মুখ শুনিলি ভূয়সী প্রশংসা, নৃত্য বিশারদা তুমি ভুবন বিদিতা, নক্রে নক্রে পুরে পুরে বন্দিতা যে আজি, পাদ পাতে ফুটে যার পদ্মর কোরক, নূপুর নিপণে যার মরু হুয়ে মধুময়, লাস্যময়ী হাস্যময়ী মর্ত্যর মেনকা, সে কি কেবে হই পারে সামান্য নর্তকী?
1: বন্ধ কর, বন্ধ কর দেব, উচ্চতর মাপকাঠি ধরে নিচ বলি মণে যে নিজকু, সেই এক প্রকৃত সাধক, কলার পূজারী তুমি, কথা মর্মে পরখিব নিজকু, এ ধরে মেলাণি নেউছি দেব, সখীগণ হেবেণী অথয়।

উপকোষা, ধন্যতব কলার সাধনা, নৃত্যে আজি প্রকম্পিত আকাশ মেদিনী, সরত উৎসব আজি হয়েছি সফল, প্রীত মুহি প্রীত প্রজাগণ, কুহ কুহ রূপকোষা, কিবা চাহ পুরস্কার তুমি।

ছমাসর ওড়িয়া ধরি যাউথিলে তীর্থ করি ঘর লোকে হাঁড়ি পকেই দেউথিলে পরে পাশিরি আগর কথা সবু শুনি দেবু বলে আগর কথা সবু শুনি দেবু বলে হজি যা তুমর বুদ্ধি জ্ঞান বদলি গলা সবু পেশন যেহেতু হেলা দেশ স্বাধীন।

বদলি গলা সবু ফেশন যেহেন্তি নুহেলা যেহেন্তি নুহেলা দেশ স্বাধীন বদলি গলা সবু ফেশন।

0: হয়ে বো বাবু বৈকুণ্ঠ।
1: নানি জোহার জোহার।
0: জোহার জোহার। কাঁ হেলা যে বয়েতকা মুহুকে এন্তা আমিল করি দেইচু? গোটে চিন্তা মেতার লাগু যে কাঁ চিন্তা গোটে করুচু আউ।
1: হ্যাঁ নানি।
0: নেই কে
1: আজ বলছ খেতু?
0: হ্যাঁ
1: আলা বেলকি।
0: হ্যাঁ
1: হে আমার গাঁ ওড়শার বরগজ নে অছি কে?
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
1: হেনু ঘা বলছ পশলি?
0: হ্যাঁ
1: কথা বিতা হেইকিরি যে গোটে জিনিসটে মুই দেখলি যে নানি মনটা মোর বুতরি গলা।
0: কাঁ হেলা যে?
1: সুর কর তো নানি আগো হে বরগজ ন, কেতনি কেতে ভিন ভিন রকমর চড়েই চিরগুন বসা বাঁধিকি রহুতিলে, চড়েই গুড়া মানে থিলা। আর এন্তা বতরে সে বরফল খাইকিরি কিচির মিচির করন যে জাগাটা পুরা কেড়ে ওয়ান লাগে। আজ বলছ একদম সুইন পুরা চড়েই চিরগুন কাহিঁ গলি? হ্যাঁ তাকর সে কলর কচর কাহিঁ গলা? দেখ তো নানি কেন্তা সমিয়া বদলি যাচ্ছে বল তো।
0: বদলিবা ই সমিয়া বদলিবার।

রবীন্দ্রনাথ মেহের, ওঙ্কারনাথ মেহের, কেদারনাথ মেহের, জগদীশ মেহের, হেমন্ত মেহের, সুশান্ত মেহের, শ্রীকান্ত মেহের, মহলাকটা বোলতল ভেডেন জিল্লা বরগড়ু, গোল্ডি, রাহুল, রাজকুমার, রেন্টু, চিঙ্কু, জামপালি, চৌরপুর জিল্লা সম্বলপুর রু। আপনমানে অনুরোধ করছেন জনি মেরা নাম কথাচিত্রর গীত শুণিয়া পাই কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। গীত রচনা করেছেন ইন্দিবর, সঙ্গীত কল্যাণজী আনন্দজী।